0: And finally, Maruti Suzuki launches new Baleno at base price of 6.09 lakhs, says a report in Financial Express. And with that, it's back to you, Nishit.
1: Thank you, Shagun. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi addresses centenary celebrations of Sri Ram College of Commerce at Delhi University, calls upon young Indians to build global consulting, accounting, financial and legal firms capable of leading the world. BJP Rajya Sabha MP Dinesh Sharma appointed Lieutenant Governor of Andaman and Nicobar Islands. NIA Special Court convicts 10 Maoists in 2013 Chhattisgarh Jhiram Valley Massacre case. IBRICS Summit to be held in New Delhi on the sidelines of BRICS Summit on the 12th and 13th of this month. Over 500 institutional investors, finance ministers and business leaders to participate in the two-day event. And in cricket, India beat Pakistan by 7 wickets in the Women's T20 Asia Cup match in Dubai. And with that, we end the morning news. Have a nice day.
2: শুনিলে মর্নিং নিউজ রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লির শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর আম কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটার তথা 1467 কিলোহর্ট যোগে এফএম রে 103.6 মেগাহর্ট যোগে এহাবেতিত আপন মোবাইল ফোনরে নিউজ অন এআইআর আপ মাধ্যমে আম কার্যক্রম শুনিপারছন্তি প্রচার করছু সুরলহরি কার্যক্রম প্রথমে শিল্পী গোপীনাথ মহাপাত্র গাইছন্তি রঞ্জন কুমার বেহেরাঙ্ক রচনার সঙ্গীত বিজয় কুমার সামন্তরায়।

শ্রোতা বন্ধু আপন অছন্তি না মানে আপন আম কথা শুনুছন্তি তো আশা আছে আপন নিশ্চিত মন দেই শুনুথিবে। ইয়ে কেবল সেই দুইটি বাদুড়ির কথা নহে, বর্তমান সময়রে অনেক জীব বাসহরা হই বিলুপ্তর পাদদেশরে অছন্তি। এই যেমিতি কপোত, শঙ্খচিল্ল, রণাসাপ, শাগুণা, বাই চড়েই, ঘরচটিয়া, এমিতিকি আপন মানে বর্তমান সময়রে বেঙ্গ, কাউ কিংবা বসন্ত পবনরে আম্ব ডালরে কুহু কুহু শব্দ দেউথিবা কোইলির কথা কুহন্তু। এমানকর সংখ্যা দিনকু দিন কমি কমি যাউচি, যাহা আপন মধ্যে অনুভব করি পারুথিবে না কন। এবং পরিবেশরে প্রদূষণর মাত্রা এতে পরিমাণরে বড়ি বড়ি চালিছি, আমার যে জৈব বিবিধতা আছে, জীবমানঙ্কর যে গোষ্ঠী আছে, তাহা দিনকু দিন ক্ষয় হওয়া পাই যাউছি। এমিতিকি আপন দেখন্তু, কৃষকর বন্ধু কুহাযাউথিবা জিয়া, আপন সে জিয়াকু বর্তমান সময়রে আউ দেখিবাকু পাউছন্তি? যেতবেলে বর্ষা দিনে আকাশরু পানি ঝরুথিলা, মাটি ওদা হেউথিলা, জিয়ামানে মাটিরে বাহারিকি চালুথিলে, সেমানঙ্কর গোটে খুব সুন্দর চিত্র আমি দেখিবাকু পাউথিলু। কিন্তু সবু এবে ছিন্ন বিচ্ছিন্ন, হায়রে জীবন। সতরে সেমানঙ্কর কথা ভাবিলে বহুত দুঃখ লাগুচি। এবং মনে রখন্তু, যদি সেমানে আম পাখেরে ন রহিবে না, তাহলে এমিতি সময় আসিব আমি বি বিলুপ্ত হয়ে যাবা। তেণু জীবনকু টিকে হায় ন কইকি জীবনকু কেমিতি আমি পুনি থরে গড়ি তোলিবা, সে কথা চিন্তা করিবা দরকার না, কন কউছন্তি?

বন্ধু, এথর কথাচিত্র যাব প্যার কিসিসে হতা হে, শিল্পী হলে অলকা ইয়াগ্নিক এবং সোনু নিগম। আনন্দ বক্সিঙ্ক গীতক সঙ্গীতরে সজাইছন্তি যতীন ললিত।

প্রিয় শ্রোতা বন্ধু, হিন্দি কথাচিত্রর গীত আপনার শুনাউছু এবং এইটি আপনার কই রাখুছু কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা। দিন 12টা বাজি 30 মিনিট্রে ভেটি দেবু ওড়িয়া ভক্তি গীত। মহিলা আম কেন্দ্রর প্রস্তুতি ঘর ও ঘরণি শুণবে আজ দিন গোটাই বাজি 20 মিনিট্রে। এথির আজ রয়েছে প্রসব পূর্ব ও পরবর্তী স্বাস্থ্য সেবা সম্পর্কে সাক্ষাৎকার। অপরাহ্ন 5টা বাজি 30 মিনিট্রে আপনার রয়েছে লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পাচারু। এথিরে আজি বিষয় রয়েছে কিণি খাইবা লোককু ঠকিলে কাই দণ্ড মিলসি। এ সম্পর্কে আপনমানে সিধা সলখ আম সহিত যোড়ি হই আপনকৰ প্রশ্ন পচারি পারিবে। আমার যোগাযোগ নম্বরটি হল 06854230690 06854230690। বিষয়টি পুণিথরে কই রাখুছু কিণি খাইবা লোককু ঠকিলে কাই দণ্ড মিলসি। এতিসহ আপনার কই রাখুছু আজ রাতে 8টা বাজি 15 মিনিট্রে শুণবা পাই ভুলিবে নাহি শ্রোতাঙ্ক মতামতকু নেই কার্যক্রম সম্পর্ক সেতু। ইয়ে থিলা আজি আম কেন্দ্ররু প্রচারিত হেবাকু থিবা কার্যক্রম সম্পর্করে কিছি সূচনা। পরবর্তী গীতটি ভেটি দেউছু কথাচিত্র হাম দিল দে চুকে সনমরু। শিল্পী হেলে উদিত নারায়ণ, অলকা ইয়াগ্নিক এবং সাথী মানে। মেহবুব কর গীতকু সঙ্গীতরে সজাইছন্তি ইসমাইল দরবার।

0: শ্রোতা ভৌণী, প্রত্যেক গর্ভবতী মহিলা নবজাত শিশুঙ্ সুরক্ষা আমি কিভাবে করিবা, এ সম্পর্কে কিছু সময় আগর আমি আলোচনা করুলে না। তো গ্রামাঞ্চল ঠার আরম্ভ করে সহরাঞ্চলের প্রত্যেকটি জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র মান খোলা যাই, আত্যেক অঙ্গনওয়াড়ি মহিলাটি গর্ভবতী হল মানে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ মাগণার করা যাই থাকে। এপরিকি টিকাকরণ এবং শিশু জন্ম পর্যন্ত সবকিছি অঙ্গনওয়াড়ি মাধ্যমে গর্ভবতী মাটি সুবিধা পাই। পৌষ্টিক আহার বি গর্ভবতী মা মাগণার দিয়া যাই। তো এইপাই আমি সচেতন হওয়া নিহতি জরুরি। সচেতন হলে যাই এইসব সুবিধা আমি মাগণার পাইপার। তো শ্রোতা ভৌণী, এইসব সুবিধা পাইবাক হলে অঙ্গনওয়াড়ি কর্মী সহ আমি যোগাযোগ করা নিহতি জরুরি। তো এই বিষয়ক নিয়ে আমি আউ গোটিয়ে সাক্ষাৎকার শুণবা। বিষয়বস্তুটি হল অঙ্গনওয়াড়ি কর্মী ভূমিকা। নমস্কার ম্যাডাম, আপনার আমার কার্যক্রমে স্বাগত করুছু। প্রথমে আপনার পরিচয় টিকে আমার ভৌণী মানুষ দিও।
1: নমস্কার, মু কুমারী রীতা দলেগুড়া এ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, পাপড়াহাণ্ডি ব্লক, ডিস্ট্রিক্ট নবরঙ্গপুর।
0: আপনি তো কইলে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অছন্তি বলি, কেতে বর্ষ এই অঙ্গনওয়াড়ি কাম করে আসছন্তি?
1: মু 1992 মসিয়া জুলাই 5 তারিখ রু জয়েন করছি।
0: তো অঙ্গনওয়াড়ি রে কোন কোন সব কাম হই থাই ম্যাডাম টিকে কহিবে কি?
1: হ্যাঁ, আমার অঙ্গনওয়াড়ি জন্মরু 6 বর্ষ শিশু কু আমার সেবা দৌ, আউ গর্ভবতী মা, প্রসূতি মা, কিশোরী বালিকা মানুষ আমার সেবা প্রদান করে থাও।
0: তো কিভাবে অঙ্গনওয়াড়ি রে গর্ভবতী মা মানুষ কোন কোন সব সেবা প্রদান করতে কহিবে কি?
1: গোটে মা গর্ভবতী হলে আমি 2 মাসরু তাকু রেজিস্ট্রেশন করে থাও। তারপরে আমার প্রসন এপ রে এন্ট্রি করছু, তারপরে মমতা এপ রে এন্ট্রি করছু। মমতা দিবস দিন তাকু আমার রেজিস্ট্রেশন করিকি স্বাস্থ্য পরীক্ষা করা যায়, ওজন উচ্চতা, তারপরে বিপি, হাইট, হিমোগ্লোবিন সব চেকআপ করা যাচ্ছে। তারপরে আমি তাকু মমতা এপ রে এন্ট্রি করছু। মমতা এপ রে তাকু 7 মাসরে নেকি আগরু 5,000 মিলুতিলা, পরে 5,000 মিলুতিলা 10,000। এবে সরকার চেঞ্জ করে দিয়েছে, প্রথমে 6,000, তারপরে নাকি 6,000, 12,000 দৌঁচে। আর পুয়া জন্ম হলে 10,000, আর ঝিও জন্ম হলে 12,000। 7 মাসরে প্রথম কিস্তি মিলে, তারপরে দ্বিতীয় কিস্তি হচ্ছে ছুয়া জন্ম হয়েকি মেডিস নেই সারলা পরে দ্বিতীয় কিস্তি মিলুচি। 6 মাস পরে 6 রু 3 বর্ষ পর্যন্ত শিশুকু ছতুয়া দিয়া হচ্ছে, ছতুয়া হালুয়া দিয়া হচ্ছে, আউ প্লস সপ্তাহকু 3টা অন্ডা দিয়া হচ্ছে। আউ গর্ভবতী মাকু মধ্যে ছতুয়া দিয়া হচ্ছে। রেজিস্ট্রেশন হলা পরে PMSY কার্য চালছে, তাইরে মধ্যে আমার মুড়ি, চণা, বাদাম লড়ু, আউ খজরা দিয়া হচ্ছে। তা সত্ত্বে 12টি অন্ডা দিয়া যাচ্ছে গর্ভবতী মা আর প্রসূতি মা। 7 মাসরু 3 বর্ষ শিশুকু বি ছতুয়া সপ্তাহকু 3টি অন্ডা দিয়া হচ্ছে।
0: শিশুটি যেতবে জন্ম নেউছে

0: Manjim!
1: ¿Cómo va?
2: ¿Qué tal? ¿Cuál es tu cuento?
1: ¿Quién dije la...?
2: No importa, no importa.
1: Ale, amor, radio suntera va. Sotte, bhai bhai mon ke muy doy mati. Juar ko delin bhai mon, juar juar.
2: Ale, muy misa juar ko delin. Khai te to koi terli bhai. Toke dole la che. Junta la che, bhoi ala che toke.
1: Kenta di hai la?
2: Nahi, tor khai te bol ache bolin ni gai.
1: Kenta re la koi le to?
2: Ibe tek, tore, toke ya chukur, tor gore phur gari kiya la mar le kenta khorbush.
1: Mar le kenta kar, muy misa thenga bari dori gari mar vini ari.
2: Haa, tik kata. Tik kata koi lus. Tor gore ta khijuri kai le kenta khorbush.
1: Duri kaila dekhte rebi ki?
2: Arey kya kar usko? Kenda kar usko?
1: Dakhbi police ke dakhbi nolka kaila legote sumadhan gaar log
2: mukhe dakhbi. Sentia ka ye zon jungle aur poshu poki manachot.
1: Haan.
2: Thau ke jodi ame marba khadi usse mo namke chabai ki nai?
1: Chabai ni aye.
2: Kita pay amke jodi usse mo namke na parlay bolle amke badi korne ma khata ki nai?
1: Ne ba khata kama?
2: Shat khata to? Thakor gore puri kuri kaila sir usse mo namke chable dolgi nai?
1: Dolni?
2: Sentia ka cheta pay. আমি যখন জঙ্গল ভিতরে পশু পক্ষী আছো জঙ্গল আছো বন আছে কমন আছে সব সেটা সুরক্ষা করবাক লাগছি সেমন আগে আমাকে কাইটা কই না পারলাইনি বলি করে আগা সেমনকে আমাকে জনটা সেটা আমি করলে সেমন সময় নয় নহে
1: নহে
2: এটা বড় পাপ কথা এটা এটা আইন কানুন ভিতরে মিশে সেটা গোটে অপরাধ বলি করে আছে জইল আছে দণ্ড আছে ক্ষেত্র কমন আছে সেটা পাই পশু পক্ষী বলে স্বীকার ন করবাটা ডোল যেমনি আমার যেমনি জীবার অধিকার আছে লোকর সেমনি পশু পক্ষী যেতকে আছো তোমার জন্তু যা যেতকে আছো মন কমন ভিতরে সেমন আর মিশা করে জীবার গোটা অধিকার আছে তাকর অধিকার সেমনকে আমার দেবাকে লাগছি আর এবার খাইটা তখন ডোল এলা বলতে লি তখন খাইটা ডোল এলা জন্তু এলা দেখে গেন বসি এটা পাতার নাই উচার নাই কাইটা তোকে জোকলাই নাকি নাই কোন জিনিস লাগে গেলে মিশে তোকে জোকলাই নি আগা শুনতি তোর নকলি জিনিস দিয়ে করে মিশে তোর জবর দাও দাঁড়িয়ে এলো বলে এলা আছে সেটার পাই আজ তো রেডিও কে পাতার আছে কি নাই কার্যক্রম তো ফোন মন দাঁড়িয়ে করে জাগিয়ে দেবে
1: আমার
2: আজের কথাবার্তা কাইটা বলে গ্রাহক মনকে ঠকলে সরি কাই ডোন্ট মিলছি বলে ঠকলে বল যদি তোকে আমি জোকি দেবি তোকে যদি ঠকি দেবি তুই গোটে জ্ঞান ভালো তোকে যোগি দিলে কাই ডোন মিলছি বলে করে মুই গোটে বাবু গোটে আজ ডাকি আনলি আছি বইটা সে বাবু কই দিয়েছি সে এবে সে বাবু আকা আমার ভাই বোন ফোন ধরে করে বসে দেবে কি নাই সেমন ফোন

0: ঘরত আমার বাবুর সঙ্গে কথাবার্তা এই দেওয়া আজ বিশেষ এলানি গ্রাহক মনকে ঠকলে বলে ঝকলে কাই দণ্ড মিলছি সেটা গোটে বড়ে আমার ভিতরে কথা এটা আছে যে আমি জানি না পারলুনি মাত্র সবু এটা জানবার কথা সে বাবুকে কথাবার্তা এই দেও আর বাবু জোয়ার লাগো
1: জোয়ার জোয়ার নমস্কার
0: আলে তোমার নাম অল্প কই দিয়া তুমি খাই কলাশনি কাম সেটা অল্প কই দিয়াস
1: মোর নাম হচ্ছে সচি মিশ্র মো পেশার জনে ওকিল
0: এলে প্রথম আমি ফোন নম্বর ন কইলে আর তা নাকি আজ পাশে যাইলু এলে জনজন ভাই বলি মনে হবে ফোন করবা কে আমাকে জাগলা আছো সে মন ফোন করে দেওয়া 06854230690 আর গোটার কই দিই ফোন নম্বরে 06854230690 এ ফোন লগে আমি বসলু আছো বাবু মিশা বসলা আছে সচিদানন্দ মিশ্র বাবু ওকিল বাবু এলে কাই দণ্ড মিলছি আমাকে যদি গ্রাহক মনকে ঝকি দেলে কি ঠকলে বলুকে গেলে বাবুকে তো বৈঠক তাহলে ডাকলু বল এবার ফোন দিয়ে একা জাগিয়ে দেবো খাতা নাকি এলে বাবুর সঙ্গে খাতাই দেওয়া বাবু এবার তো তোমার কইলাস যে মাত্র ফোন গোটা আইলা তোমার সঙ্গে মুই খাতা বলু বল ফোন গোট খেটলা ফোন গোট খাতাই দেউ তা হ্যালো রেডিওকে পচারু
2: আজ্ঞা নমস্কার
0: জোয়ার জোয়ার কে কইলাসনি বাবু কোন দিন কইলাসনি
2: মু কইলে মে রেডিও নগর নারায়ণ প্রধান বিবরমপুর বুগড়া জেলা গঞ্জাম
0: আইসক্রিম পালাইস কেনদা আইসক্রিম ব্যবহার হলা নাকি নাই
2: আজ্ঞা হ্যাঁ চালছি ভালো আছে
0: কোন দিই কটক লোক আছাস কি গায়ে আছাস
2: কটক আছে
0: বলাতে দেখা গাগরমুন ঠিক আছে দেহ বলাছে এলে আজি তোমার কাই প্রশ্ন আছে বাবু
2: আজ্ঞা হ্যাঁ মোর প্রশ্ন আছে তারঙ্গু যে গোটে দোকানে গোটে গ্রাহক যদি ধার্য মূল্য ঠার অধিক রেট বিক্রি করে কিংবা এক্সপায়ারি ডেট রে জিনিস বিক্রি করে কিংবা নকল জিনিস বিক্রি করে তাহলে দণ্ডবিধান কোন আছে
1: হ্যাঁ নমস্কার
2: নমস্কার আজ্ঞা
1: মো নাম হচ্ছে সচি মিশ্র
2: আজ্ঞা
1: আপনার যে প্রশ্নটা আছে তার সঠিক উত্তরটা হল কোণী বি ব্যবসায়ী তার যে ধার্য মূল্য ঠু অধিকারে সে বিক্রি করে পারিব না ঠিক আছে যেটা তার ম্যাক্সিমম রিটেল প্রাইস অছি এমআরপি অছি তাঠু অধিক মূল্যরে সে বিক্রি করে পারিব না যদি সে বিক্রি করছে তাহলে আপন জেলা যে আমার ডিস্ট্রিক্ট কনজ্যুমর কমিশন অছি হ্যাঁ খাউটি আদালত অছি যেটি জেলা খাউটি আদালত আপনার সেটি যাইকি আপনার গোটে আবেদন করবে আবেদন কলে নিশ্চিত ভাবে আপনার সেটি উপকৃত পাইবে ও তাকে দণ্ডবিধান বি হবো তাকে
0: এবে এক্সপায়ারি ডেট কথা কইরে সেটা যদি জারিছি বলে সেটা
1: হ্যাঁ যদি তাইলে যদি এক্সপায়ারি ডেটটা আপনার যেকোন জিনিস কিনা পূর্ব আপনার দেখি নেওয়া উচিত যে তাইলে এক্সপায়ারি ডেটটা কেবে অছে যদি আপনার দেখি না কি সে ব্যবসায়ী জনক আপনার কই না বিক্রি করেদেলা তাহলে মধ্য আপনার খাউটি আদালত কু যাইপারি ও তা বিরুদ্ধে আপনার মকদ্দমা দায়ের করে পারবে না নকলি জিনিস তো আপনার পুলিশ পাখে বি আপনার যাই কমপ্লেন করে পারবে ও আপনার খাউটি আদালতর বি আপনার যাইপারি আপনার দুইটা বাট অছে
0: এলে এতকি যদি সে যদি আমাকে গোটে দোকানওয়ালা যদি আমাকে ঠকছি বলে তাকে দণ্ড মিলছি তো বাবু
1: ডেফিনেটলি
0: দণ্ড আছে
1: দণ্ড বলে দেখুন জনে যদি ঠকি দেছি আপনার জানতরে ঠকুছি তার নলেজ অছি যে আপনার যে গ্রাহক আসছে তাকে সে নিজের জানতরে সে ঠকুছি তাহলে তার দুইটা বাট গোটে হচ্ছে চিটিং কেস হয়ে পারিব তার নাঁরে ঠিক আছে আগে হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্ট কনজ্যুমর ফোরম অছি যেটি আপনার সেটি যাই মধ্যে তা বিরুদ্ধে মকদ্দমা দায়ের করে পারবে
0: সে দণ্ড পাইবাটা
1: হ্যাঁ সে দণ্ড পাইবাটা নিশ্চিত পাইব
0: আলো বাবু শুনলাসি বাবু কেন্দা অধিকার ডাবু নিশি আছে এবার অধিকার ডাবু নিয়ে করি সে মুই নেই নাই বলছি সেটা আমি কেস করলে কেনতা আইছি বাবু সেটা
1: শুনতো কেস র তো প্রবন্ধন অছি কিন্তু আমি সমস্ত প্রথমে আমি সচেতন গ্রাহক হওয়া দরকার
0: এবার লড়াই ফোন উঠাইলে আমি কথাবার্তা হ্যালো হ্যালো রেডিও পচারো হ্যাঁ জোয়ার জোয়ার কে কইলে আসনি বাবু কোন দিন কইলে আসনি সাইকেল গেলনা বলে তোমাকে কে ঠকলা আছে কি নাই
2: নাই মামা সাইকেল গেলনা বলতে কথা গোটে দুটা গেলে ঠকলা তো
0: নাই মাইকেল সাইকেল গেলে নোট

0: ପତ୍ନୀ କି ଠିକ
1: କଥା
0: ହେଲେ ବାବୁ କେ କାଇ ପସନ୍ଦ ତମର ଆଚେ କହି ଦିଅ
2: শুনন্তু আপনি যেকোন দোকান যাচ্ছেন যদি আপনার যেকোন সামগ্রী আপনার কিনুচার সে দোকানী বালা ঠু আপনার তার বিল মাগবে তার রসিদটা মাগবে যদি সে আপনার রসিদটা দৌছি সে আপনার ঠকি পারিব না যদি নকলি জিনিস থাকব সে আপনার রসিদ দেব না সি তার তেণুকরি যেকোন জিনিস কিনলে আপনার সে দোকান বালা কে ভাই তু মতো মোর এতিকে টঙ্কা নিয়েছু তা বাবদরে জিনিস দেল সে তার মতো রসিদটা দে তো যদি সে রসিদটা দৌছি তাহলে সে আপনার ঠকি পারিব না যদি ঠকিব তাহলে যা বিধিবদ্ধ কানুন ব্যবস্থা হয়েছে সে উপরে তার নাঁরে কেস মধ্যে হয়ে পারিব সবু দোকান বিল দেবে কোনসি দোকান বিল ন দেইকরি জিনিস বিক্রি করি পারিবে নাহি যেহেতু আপনার তাকে বিল মাগ না তা কথার আপনার পড়ি আপনার তা কথার বিশ্বাস করে পড়ছেন আপনার যদি কে বিল নদী মু জিনিস নেবি না নলে অন্য দোকান কু পড়েবি সে নিশ্চিত ভাবে বিল দেব
0: না সেটা গোট কথা গেল বাবু আর গোট কথা হল কাইটা বলে এবে যখন দোকানে সে গোটকি জিনিস সে দোকানে আগে রয়েছি আমি নাকি যাই মাগবু যদি তার বিল মাগলে না সামান নাই তুই আর কোন তেল কেন বলছি
2: সেমতি বিলকুল কইপারিবে না
0: আপনি
2: যদি কইলে তাহলে আপনার যাই আপনার সে দোকান দোকানী বিরোধে আপনার আপনার যাই পুলিশ পাখে বি কমপ্লেন করে নাই বলে আপনার তার বিরুদ্ধে আপনার খাউটি আদালতের মধ্যে কেস দায়ের করে পারবে আউ গোটে বি অছি জিএসটি বালা সেমানক পাখে মধ্যে আপনার যাই তা বিরুদ্ধে অভিযোগ দিয়ে পারবে
0: করি ইসিনি এলে আর গোট ফোন আইলে না কথা দিউতা হ্যালো রেডিও কে পাচারু
3: হ্যাঁ মামা জুয়ার জুয়ার
0: জুয়ার জুয়ার কে কইলা আছেন বাবু কোন তেনি
3: কই সন্দীপ কুমার রাত দিল্লিপুর সান কইলি নি
0: এলে ছোট ছোট কাই করে অপরাম হলো কোট মাট নিজ সই করে উঠলা
3: আছেন আমার বাগদারিয়া মামা সাং বেট গাতে হলো কইলি নি
0: হই হই সত কথা আছে ছোট ছোট দাড়ি করে আসি করে কোন বেট কাটে বাগাতা
3: হই হই মামা
0: এলে কেনটা বল আছস
3: বল আছি মামা
4: এ কাই প্রশ্ন আছে কো পচারানি এক্সপোর্ট বাবু জুয়ার জুয়ার জুয়ার
3: হ্যাঁ প্রশ্ন আছে কাকি স্যার নমস্কার
2: নমস্কার নমস্কার
3: স্যার বিশেষ করে আমার গাঁ গহলি মানে খাউটি ভাই মানে বেশি ঠকামি শিকার হচ্ছেন যেহেতু এমআরপি যা থিব তার উচিত দরের সে নেই
2: ঠকিকি
3: নেই এর কোন সব প্রতিকার করে পারিবা স্যার
2: দেখুন প্রথমে মু এবে কোথিলি আমার পাত্র আজ্ঞা কোথিলি প্রথমে গ্রাহক জাগ্রত হওয়া পড়ব ঠিক অছি হলে আমার যেতে সহরাঞ্চলের লোক টিকে আজিকাল টিকে জাগ্রত হয়ে সারে আমার গাঁ গড়ির ভাই ভী মানে টিকে জাগ্রত হওয়া পড়ব গাঁ গড়ির ঠকামি শিকার হচ্ছেন সেটা আমি মধ্যে জাঁচু কিন্তু আমার যে গাঁ গড়ির ভাই ভী মানে সে দোকান টু জিনিস নৌঁচ সি জিনিসর তার পুরা ডিটেলস যা লেখা হয়েছিল সে সবু যাক সে পড়িবে দেখিবে ঠিক অছি আউ সে যে জিনিসটা দৌছি সেটা তার রেট রু সেম রেট রে দৌছি কি অধিকা রেট রে দৌছি তো তাকু আপন কিনিলা বলকু সে জিনিস সব জায়গা দেখি কি তাকু আপন বিল মধ্যে মাগি পারিবে যদি সে বিল ফিল দৌনি তাহলে আপন তা বিরুদ্ধে আপন মকদ্দমা দায়ের করি পারিবে
0: হলে বাবু আর গোট কথা মুই ভাবলি এবে ধরবে সে গোট জিনিস মোকে লড়া আছে মুই সেটা কিনবি মাত্র সে বিল মোকে দেয় নাই হলে মুই কেস করিয়েছি কি না
2: কেস করিয়েব
0: কেমতি সেটা বিল তো নাই কেন কেস করি
2: বিল নহলে আপনার যাবে যাইকি খাউটি আদালতরে আপনার আশ্রয় নেবে সেটি আপনার লেখিকি দেবে আপনার যে অভিযোগটা আছে যে সে দোকানটু আমি জিনিস নেলু কিন্তু সে আমাকে বিল দেলা নাই

0: জোয়ার ভাই না, জোয়ার জোয়ার।
1: জোয়ার বিলা কিন্তু রে,
0: হ্যাঁ ভাই না, সব উজ্জ্বল আগে ভাই না,
1: উজ্জ্বল।
0: হাই হাই হাই,
1: বাবু বড় তুইছি, ইয়ে কারে ভগবানের আশীর্বাদ।
0: নাই আশীর্বাদ নাই ভাই না,
1: উজ্জ্বল বলু।
0: নাই বেড়া বাড়ি বড় সুন্দর হয়েছি ইথর,
1: সিন্দ উজ্জ্বল।
0: আও কি সব
1: এডা বড়া মিলা পুরা,
0: নাই নাই
1: উজ্জ্বল হই গেল।
0: উজ্জ্বল বলে ভাই না, দেখো বেড়া বড়ি যদি ভলি কি হেলা বলে, বিকা বিকল দি পয়সা ভলো মিলিও আগা না, হেলা যে ভাই না, নসি জীব বলি বিছা ডর অছি। গলা বর্ষর পরা বর্ষা এই বর্ষ অছি কি মতে কত দেখিও
1: নাই গাজে, হেলে পুক এই বর্ষ বেশি
0: হই হই, পুক কুকু বাট পড়ি তো চাপি দিয়েছি ভাই না।
1: এবে দেখে এতে বর্ষা হচ্ছে, ইন্দি হচ্ছে সিনা,
0: হাই হাই,
1: কিন্তু গরম লাগুছে দেখিনি।
0: গরম লাগুছে বলতো ভাই না, আমি তো সমান গছ পত্র কাটিকি পদা করি খালি সহর বাটে কা ভিড়লে, আউ
1: টাঙ্গরে
0: টাঙ্গরে ইতে নেলে জুটি, দেখো বড় বড় কোঠা আপার্টমেন্ট বলা কি কৌছতি, রাস্তা ঘাট আউরি এটি আমার গাঁ বাটে পড়িবে না, 200 একর জমি এবে রেলবাই নিয়ে গলা
1: গোলা যারে
0: হেলা, কোটি গছ কোটি খমণ কোটি কুপলি সব থিলা কি নাই,
1: হই হই
0: সব নির্মল করি এবে রেলবাই বিভাগ কো সমর্পণ করে দেওয়া কো, পয়সা পুঞ্জে পাইকিরি আ হইছিয়া কথা,
1: প্রগতি পথে,
0: প্রগতি পথে।
1: হই রে গছ টিকে লগাইলে হেতা না
0: সেটা তো ভাই না, আমি কইবি বলিকিরি তোমাকে আজ কহুথলি ভাই না, হলে আমি জন্মদিন করছে কিনা পিলাকে ডাকিকিরি, হেলা আমার পিলার হোক কি নলে পুত্রা পিলার হোক কি জন্মদিন হলে ভাই না, তা গুটি গছ টিকে উপহার দবা,
1: হই হই
0: পিলাটিয়া কো গছ টিকে,
1: আরে রে রে মা পাই গছ টিকে,
0: মা পাই গছ টিকে, বুয়া পাই গছ টিকে,
1: নেকি
0: হই ওজা পাই গছ টিকে,
1: এবে দেখে
0: হেলা সমস্তক পাই ঘর বাড় বাটি গুড গছ লগাইবা,
1: হই
0: হেলে আমি 50 বর্ষ কি 40 বর্ষ বঞ্চিবা কি 80 বর্ষ বঞ্চিবা, আমার জীবন যাক যদি 20টা গছ বঞ্চিলা বইলে কা খোল দৌড় কামর লাগিব না ভাই না,
1: লাগিব
0: হেলা।
1: এবে দেখেছি এআই পিলা মানে বলছন্তি জেন আলফা পুনে,
0: হই হই
1: জেন আলফা মানে,
0: হই হই
1: তুমি ই মোবাইল রে দেখো না কি রে,
0: নাই গছ লগাইলে সিনা পরিবেশটা আমার নির্মল হব, অম্ল যান মিলিব, হেলা আউরি মধ্যে বর্ষা টিকে হলে ভালো আধার মিলিব,
1: আমি শিখেবাক পড়িব,
0: শিখেবাক আছে ভাই না, মোবাইল ধরি বইলে হব না, হেলা মোবাইল ধরলে মিশা নাকি গছরে কিনতি হব, গছ কিনতে লাগ তা বিষয়ে মধ্যে গছরে কিনতি সার পকাইবা, সে বিষয়ে মধ্যে আমি বিভিন্ন বিষয়ে জানি পারুছে, হেলা আউ বেশি কথাবার্তা হবা নাই ভাই না, বৈঠক ঘরক আইলে ধূপ দীপ তো লগাই দেইছি, জোহার মুন্ডিয়াটা মারদবা, হেলা আজির কার্যক্রম শুণুতবা সমস্ত চাষী ভাই ভৌণী মানকু জোহার লাগো, হেলা কি ভাই না, হেলে ভাই না কালি সে মধু ভাই গোটে বলছ মুরমুরা হইকি অছতি
1: কি রে
0: কিস ভাই না, সে কি সবসিডি মিলুচি গভর্নমেন্ট রে, জানি পারলা নাই হেলা, ডেট পলাইব মুই পঞ্জীকরণ করি পারলি নাই বলিকি, কামধেনু যোজনা টিকে বিষয়ে জানিবি বলিকি মতে কহুতলা,
1: এ কামধেনু গাই পুষিবা,
0: গাই পুষিবাটা ভাই না, হলে মুই কিস বইলি বইলে খালি কামধেনু যোজনা নাই, সরকারঙ্কর কেতে যোজনা আছে, আমি তাকু জানিকিরি জণাইকিরি তাকু আমি তাইরে পঞ্জী

শ্রোতা বন্ধু আপনি শুনছেন আপনার প্রিয় কার্যক্রম শ্রোতাঙ্ক অনুরোধে ওড়িয়া চলচ্চিত্রর গীত সুরর এই যাত্রার এপর্যন্ত আমি শুণিলু কিছু মনছুয়া গীত কিছু পুরোনা স্মৃতিক মনে পকাইলু আছে গীত মাধ্যমে আমোতা মনর কথা জাঁয়া পাইলু। বাস্তবরে গীতর সৌন্দর্য এইটি যে গোটিয়ে গীত শহ শহ লোক শুণন্তি, কিন্তু প্রত্যেক মানুষ তাহাকে নিজ নিজ অনুভব ও স্মৃতি সহ যোড়ি দিয়ে কাহাপাই গীতটি হয়ে যায় পিলাদিনর স্মৃতি, কাহাপাই বন্ধুত্বর চিহ্ন, আহাপাই পরিবার সহ কাটি মধুর সময়ের এক অভুলা অনুভূতি। এবে আমাকে আসিছি আউ এক সুন্দর অনুরোধ কটপাড়ু আমোতা সুমন সাহু এই গীতটি অনুরোধ করেছেন, তাঁকর এই পছন্দ এবে আমস্ত শ্রোতা পাখে পঞ্চব। তেমন আপনার যেউঠি থাকে ঘরে বাহারে যাত্রারে কিংবা নিজের কোণী কাম ভিতরে টিকি রুহন্তু মনকু খালি করন্তু এবং গীতর সুরকু মন ভিতরে।

শ্রোতা বন্ধু, রাতে যেত গভীর হুয়ে সঙ্গীত সহ আমার সম্পর্ক মধ্যে সেতে নিবিড় হয়ে যায়। বিশেষ করে এই বর্ষা ভেজা রাতে মনপসন্দ গীতটি শুণবার আনন্দ হি অলগা। আপনার অনুরোধ রয়ে সুন্দর ধারার এবে আসুছি আউ এক মনছুয়া ওড়িয়া চলচ্চিত্রর গীত। পরবর্তী অনুরোধটি আসিছি বরিগমারু সুজাতা মহান্তিঙ্ক ঠারু। তাঙ্কর এই পসন্দকু সমস্ত শ্রোতাঙ্ক সহ বান্টি নেবার এক ছোট প্রয়াস। পরবর্তী গীতটি শুনন্তু লভ মাস্টার চলচ্চিত্রর। গীতটি পাইঁ কণ্ঠদান করেছেন বাবুশান, গীতিকার বাপু গোস্বামী এবং সঙ্গীতরে সজাইছেন অভিজিৎ মজুমদার। তেবে আসন্তু শুনিবা আপনার এই পরবর্তী অনুরোধের গীতটি।

শ্রোতা বন্ধু, সুরে সুর মিশাই আমার আজির এই সুন্দর যাত্রা এবে শেষ পর্যায়ে। আপনার অনুরোধ, পছন্দ ও ভালপাই আজির কার্যক্রমক করে আহরি আনন্দময়। সেই স্নেহপ্রাই আপনার আমার আন্তরিক ধন্যবাদ। এবে শেষ গীতটি সহ আজ আপনার বিদায় নেছু। মু মনীষা মহাপাত্র পুঁ এক নূয় সময় নূয় গীত ও নূয় অনুরোধ সহ আপনার ভেটবার আশা করছি। সে পর্যন্ত ভালরে রুহন্তু, সুস্থ রুহন্তু এবং সঙ্গীত সহ জড়ি হয়ে রুহন্তু। আপনার স্নেহ হি আমার প্রেরণা।

0: of Geetanagar College in Guwahati. Indian Space Research Organization ISRO has issued a clarification on reports circulating in the media regarding the speculations and misinformation that there is an attempt to privatize ISRO or reduce its role. In a social media post, ISRO said that it will neither be privatized nor will its importance be diminished. It added that participation of the private sector in space is aimed at enabling ISRO to focus even more strongly on the next generation of India's space program while industry scales up mature technologies and capabilities. ISRO said the space sector reforms aims to create a larger, stronger and globally competitive Indian space ecosystem. It also said the reform should therefore be seen as ecosystem expansion and capability multiplication rather than privatization. Union Science and Technology and Earth Sciences Minister Dr. Jitendra Singh has called for taking country's rapidly expanding startup ecosystem beyond the metropolitan centres. He also stressed on creating stronger linkages between sciences, startups and industry to accelerate the journey of indigenous technologies from laboratories to the marketplace. In badminton, Indian men's doubles pair of Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty clinched their maiden title at the China Masters in Shenzhen today. The Indian duo defeated China's He Ji Ting and Ren Xiang Yu by 11-21, 21-13, 21-17 in the summit clash to secure country's first ever title at the tournament. And that is the end of this news bulletin.
1: এতেবেলাযাই কার্যক্রম রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লির আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র সময় বর্তমান 11:10 শুণন্তু আসন্তকালি প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা ভক্তিগীতর কার্যক্রম বন্দনা প্রচার করব সকাল 6:05 শিল্পী মানে হলে সরোজ সুতাবনে নন্দিতা ভঞ্জ বেণুধর সুবুদ্ধি শর্মিলা সামন্তরায় মহম্মদ সিকন্দর আলম এবং সাথী আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জোড়ি শুণবে সকাল 6:45 এতে গণ্ড সম্প্রদায়ের গীত পরিবেশন করছেন জগন্নাথ গণ্ড এবং সাথী সকাল 7:25 শুণবে বর্ণালী ক্রমে সুরভি কার্যক্রম এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুণবে পূর্বাহ্ন 10:30 দিন 11:00 প্রচার করব আকাশবাণী লাইভ লাইভ ফোন ইন কার্যক্রম কথা আপনার গীত আমার শুণবে দিন 12:00 যন্ত্র সঙ্গীতর কার্যক্রম নির্ঝরিণী শুণবে দিন 5:00 এতে প্রথমে শুণবে বেহেলার ধুন পরিবেশন করবে বিজয় কুমার সামন্তরায় পরে সিতার এবং বেহেলার ধুন পরিবেশন করবে বিজয় কুমার সামন্তরায় এবং ভীমসেন মহারণা ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଘର ଓ ଘରଣୀ ପ୍ରଚାର କରିବୁ ଦିନ 8:20 ଏଥିରେ ଶୁଣିବେ ସାଇବର ସଚେତନା ପରେ ମହିଳା ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀ ଆତ୍ମନିର୍ଭରତାର ଏକ ମାଧ୍ୟମ ସମ୍ପର୍କରେ ଏକ ସାକ୍ଷାତକାର ପରେ ପରେ ରହିଛି ସିକିଲ୍ ସେଲ୍ ରୋଗର କାରଣ ଓ ପ୍ରତିକାର ସମ୍ପର୍କରେ ଏକ ସାକ୍ଷାତକାର ଅପରାହ୍ନ 5:00 ଯୁବବାଣୀ ଏଥିରେ ରହିଛି ଓଡ଼ିଆ ଭାଷାର ସୁରକ୍ଷାରେ ଯୁବପିଢ଼ିର ଦାୟିତ୍ୱ ଶୁଣିବେ ଆଲୋଚନା ସମୟ ବଡ଼ ବଳବାନ ପରେ ମହାବିଦ୍ୟାଳୟ ଏବଂ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଏବେ ରାଗିଂ ମୁକ୍ତି କି ଅପରାହ୍ନ 5:30 ରହିଛି ଚୈତିଜହ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏଥିରେ ହାଲଚାଲ କ୍ରମରେ ଶୁଣିବେ ମା କ୍ଷୀରର ଉପକାରିତା ସନ୍ଧ୍ୟା 6:55 ଆଜିର ପ୍ରସଙ୍ଗ ରାତି 7:25 ଜିଲ୍ଲା ହାଲଚାଲ କ୍ରମରେ ଶୁଣିବେ ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ ରିଲେ କରି ପ୍ରଚାର କରିବୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ ରାତି 7:10 ଶୁଣିବେ କେତୋଟି ଓଡ଼ିଆ ଚଳଚ୍ଚିତ୍ରର ଗୀତ ଶାସ୍ତ୍ରୀୟ ସଙ୍ଗୀତ ଶୁଣିବେ ରାତି 8:30 ଏଥିରେ ସନ୍ତୁର ବାଦନ ଶୁଣିବେ ପଣ୍ଡିତ ଶିବ କୁମାର ଶର୍ମାଙ୍କଠାରୁ ରାତି 9:30 ଶୁଣିବେ ନାଟକ ସ୍ୱର୍ଣ୍ଣ ଚମ୍ପା ରଚନା ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ରଥ ଏବଂ ପ୍ରଯୋଜନା ଅଶୋକ ମିଶ୍ର ଶୁଣିଲେ ଆଗାମୀକାଲି ପ୍ରଚାର ହେବାକୁ ଥିବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ କିଛି ସୂଚନା ଏଇଠି ଶେଷ କରୁଛୁ ଆଜିକାର ରାତ୍ର ଅଧିବେଶନ ପୁଣି ଥରେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଇବୁ ଆସନ୍ତାକାଲି 5:53 ଆମ ପ୍ରାତଃ ଅଧିବେଶନକୁ ଆଜି ପାଇଁ